0: ভাঙালি সবচেয়ে ঘটনাই সেই শ্রম সংস্কৃতি পার্টিকা মাননীয় সদস্যহরূলে নিয়মিত রূপমা সভাকে মর্যাদা দিবাদে সংসদমা ফেরেকা দেখাউনে অবাধ ব্যবহার দেখাউনে গরেকুলে মাননীয় সদস্যহরূলাই প্রতিনিধি সভা নিয়মাবলী 2079 কো নিয়ম 30 বমোজিম আপনার ক্রিয়াকলাপ তথা ব্যবহার সংশোধন চেতাবনী দিচ্ছ প্রতিনিধি সভাকে বৈঠকের মর্যাদা কায়েম করু সবই মাননীয় সদস্যহরূলকে কর্তব্য হো প্রতিনিধি সভা নিয়মাবলী 2079 কো নিয়ম 20 কো খণ্ড 6 বমোজিম সভাকে মর্যাদা কায়েম রাখা মাননীয় সদস্যহরূলাই আগ্রহ করতেছি
1: নিয়ম 52 পালন করতে পারে সংসদীয় সদস্যতা কায়েম করতে পারে সরকার সংসদ প্রতিযোগিতা দেখে পারে প্রতিপক্ষের আবাস দুর্বল হতে পারে যেটা কারণ

0: ভূমিকা ইস্তাক ইলাসিত সামাঘাত পনাহ তিন লাখ ঋণ দিয়ে নহু তিন লাখ সে ঢের তিরছে নহু আমার তিন পনা পরিবার কথা
1: ও আপনার তিন লাখ রুপিয়া ঋণ দেওয়ার আছে তিন লাখ রুপিয়া কৃপা কে শীঘ্র কাটি ঋণের ব্যবসায় করতে সাধ্যাস তিন লাখ রুপিয়া আপনার থানা সভা ও অবশ্যই আপনার শ্রাম ও প্রয়াস এখন তিন লাখ রুপিয়া সে ঢের তিন লাখ পনা দিই
0: কখন কখন সরকার পাহারা দিকে নিয়ে পুরস্কার দিকে বা বাপা মানা কাস্তাও ব্যাস মিনা আপনি কেখা

0: ঘরে কোথাও চাকরি করেছে, কেউ ছাড়া ছিল।
1: ভোক্তা অবস্থায় দিন হাস্তা

0: ঋণ নিয়ে নেবো, 3 লাখে টিএসটি শেখবো, আমার টিভি পাবে পরিবার কথা।
1: আপনার 3 লাখ রুপিয়া ঋণ দেওয়া হয়েছে, 3 লাখ রুপিয়া টাকা শেখাবো নাকি?
0: ধারাবাহিক গতিবিধি কর।

0: ভিত্তি ভূমি সম্পূর্ণ রাজনৈতিক দলকার প্রতিনিধি সমাজসেবী জীবহরকাই আমন্ত্রণ করদছ।
1: স্থান বাঁশকুড়ি নগরপালিকা এক চেপা। সময় 2083 সাল জেঠ 10 গতে বিহার 11 বজে। আয়োজক বাঁশকুড়ি নগর কার্যপালিকা কার্যালয় বাঁশকুড়ি।
2: সন্দেশ